0: Το Μόσχο απόγκαλο στα βλήφτ.
1: Έστρεβερ!
2: Πότα πριντ! Ζε εμέ καφέ!
1: Μιε, δεν είβεν! For you in music!
2: Ver Android en ver Apple Cloud natuurlijk. Nog beter, nog meer mogelijkheden. Download en installeer hem now!
1: Zoek op City Music, IOM Music. En luister naar IOM Music overal en altijd. De nieuwe IOM Music app.
3: App hem al!